0: In Bengal politics, one name now towers as Mamata Banerjee's worst nightmare, Suvendu Adhikari. First, he stunned Didi in her own fortress of Nandigram in 2021. Now, with another massive political upset in Bhavanipur, Suvendu has cemented his image as Bengal's ultimate giant killer. Once upon a time, Suvendu Adhikari was not Mamata Banerjee's opponent. He was one of her most trusted generals. A key architect of the Nandigram movement in 2007, Suvendu played a pivotal role in building Mamata's anti-left revolution. His grassroots mobilization in East Midnapore became central to Trinamool Congress' rise in Bengal. He was the street fighter, the organizer, the mass leader who helped Mamata storm Writers Building in 2011. As Trinamool became increasingly centralized around Mamata Banerjee and her nephew Abhishek Banerjee, the relationship deteriorated. And in one of Bengal's biggest political defections, Suvendu crossed over to the BJP in 2020. And took Mamata head on in Nandigram in 2021. In Mamata's prestige showdown, Suvendu defeated his former mentor in one of India's most dramatic electoral contests. And now, Bhavanipur, a constituency synonymous with Mamata Banerjee's political dominance. Her symbolic bastion trounced again by her aide-turned arch-rival.
1: उन्होंने 15 राउंड तक थी जब उनका मार्जिन खत्म करके मैं 556 वोट से आगे निकल गई तब उन्होंने भागना चालू कर दिया.
0: Suvendu's rise has been powered by strong organizational roots, Hindu consolidation politics, deep understanding of Trinamool's internal machinery, his image as the insider turned destroyer. For the BJP, Suvendu is its most potent weapon in Bengal. Nandigram was the first strike, Bhavanipur the fatal blow. Bureau Report, NDTV.
2: Now in this election, a lot has been said about the women voters and how that this time they were divided and may have not voted en masse for Mamata Banerjee. One of the big issues was about the RG Kaur rape case. And remember, it is the mother of the RG Kaur rape victim, Ratna Debnath, who contested from Panihati, who emerged as one of the victors. NDTV spoke with her.
3: हमारे साथ अभी रत्ना देवनाथ जी जुड़ी हुई हैं. ये पानीहाती असेंबली कॉन्स्टिट्युएंसी सीट से जीती हैं. और रत्ना जी, आपने आमादेर के बोलून आपनार ए जे जीत होलो, ठीक आछे, आपनार महिला वोटटा कतो इम्पोर्टेंट छिलो, आपनाके की मने होच्छे महिला लोकजन एखेने जे आछे पानीहातीते आछे आपनाके कतो सपोर्ट करेछेन?
4: प्रचुर सपोर्ट, शुधु आमाके नय, खड़दार जिनि विधायक होयेछेन তিনিও এই আমার যে মহিলা ভোট তাদের জন্যই জিতেছেন. মানে আমার মেয়ের ছোটবেলাটা আমরা মহেন্দ্রনগরে কাটিয়েছিলাম, ওটা ওই খড়দা এলাকার মধ্যে পড়ে. আমাকে সবাই এসে বলেছেন, মানে এমন কোনো রাজনৈতিক দল নয়, সবাই এসে আমাকে বলেছেন আমি কিন্তু তোমাকে দেখে ভোট দিয়েছি, তোমার মেয়েকে দেখে ভোট দিয়েছি.
3: যে মার্জিনটা আছে, মার্জিনের কথা যখন বলবো, 30 লাখের মতন 30,000, হ্যাঁ, ও মহিলারা আপনাকে কি মনে হয় ওই 30,000 মার্জিনটা এত মার্জিনে কি করে?
4: আমি জানি না, সকালে ওখানে বসে থেকে খুব কষ্ট হচ্ছিল, আগের দিন রাতেও ঘুমায়নি, কিন্তু সমস্ত পানিহাটিবাসী আমাকে সমর্থন করেছেন এবং আমার যারা সহযোদ্ধা তারা আমার সঙ্গে প্রচুর লড়াই করেছেন. আর পানিহাটিবাসীকে অসংখ্য ধন্যবাদ, আমাকে আপনারা ভালোবাসা দিয়েছেন, আমার মেয়ের মেয়েকে আপনারা ঘরের মেয়ে মনে করেছেন. এটা সমস্ত বিশ্ববাসীর কাছে সত্যিই আমি কৃতজ্ঞ যে সেই 9 আগস্ট 2024 তখন থেকেই তারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছেন এবং আমার সাথে রয়েছেন। এই সাতটা আমি যদি পাই পুরো আমার রাজনৈতিক কেরিয়ারে, আমি তো এখানে একদমই অজ্ঞ। তো এই সমর্থন নিয়েই আমি রাজনীতির পথেও এগিয়ে যাব এবং আপনাদের মিডিয়া বন্ধুদের বলবো, সবার আগে আপনারা যেভাবে আমার সঙ্গে থেকে লড়াই করেছেন, প্রতিবাদ একটুখানি কিছু হলেও এসে আমাকে বলেছেন, এর জন্য আপনাদেরও ধন্যবাদ।
3: रत्ना जी हमें यहाँ पर अभी कह रही हैं कि वो महिला वोट्स, महिलाओं को बहुत ज़्यादा अपना शुक्रिया अदा करना चाहती हैं कि क्योंकि उनके कारण ही वो कह रही हैं आज उन्हें सफलता प्राप्त हुई है। और ये भी कि पानी हाथी के जितने भी लोग हैं और जहाँ पे इनकी बेटी का जन्म हुआ था खुर्दा विलेज के, वहाँ के भी लोगों ने इनका बहुत सपोर्ट दिया है। और ये कह रही है कि 2024 में जो हुआ उनकी बेटी के साथ, उसके बाद से लोग, मीडिया के लोग भी सारे उनके बंधु बन गए हैं, सारे उनके साथ खड़े रहे हैं। और उन्होंने बोला है कि उनके सपोर्ट के बिना आज उनकी जीत पॉसिबल नहीं होती।
2: Alright, with that we'll slip into a short break. Coming up on the other side, we'll get you Vijay's blockbuster in Tamil Nadu. What is the latest? Who's going to be part of his cabinet and how is he going to get those numbers as well? All that and more coming up ahead.